হাতে চলে নেবেন কনবিনের কুরবান ও পরিখাসি ও পর চকলব তুলক দরে ওরি কি কেস ও সেরকিনে দিবিনে তুগুলি এমরবেন ও কি বর্দিরে তেবদতে নব এলো বব লো বব লো বব আজ বির খোদে মে বির গুলা আসিনে হাত চারখ পরে কে সে নেবদ মলে খোদ নেবিনে বুকো

আজ দিও খুদে মেন দিও গুলো আসি নেমসে বেসিনে টাকা তো ছগর নিয়ে দেখ চব এলো দলেন দেখে সলাম না দে।

চলে নেবেন কোন অভিনের করবো নো পরীক্ষাছিও পর চকল আসিনেম হাত চারখ পালে কে সে বুকো।